সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 32 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 17 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ তৃতীয়া তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:45:41 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:14:26।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতালেক 12 কোটিরও অধিক লোক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটির অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard

গীতি মালিকাত পুনতে এয়া দেবেন শর্মা আর পারবিন সুলতানার কণ্ঠত হীরেন ভট্টাচার্য রচিত এটি গীত, প্রযোজনা দেবেন শর্মাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: শ্রোতাসকলে গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছোঁ উৎপল ৰাজখোৱাৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা বেণুধৰ কলিতাৰ, প্ৰযোজনা পুষ্পকান্ত বৰাৰ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন করক 9957568450।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: এইয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া নিবেদন কৰিছো প্ৰভাতী তৰংগ। আগবঢ়াব পৰিণীতা শইকীয়াই। আজিৰ বিষয় বিকাশ আৰু স্বাৱলম্বনৰ পথ। ষ্টুডিঅ'ত উপস্থিত থাকিব দক্ষতা আৰু যোগাযোগ বিশেষজ্ঞ পিংকু চৌধুৰী।

0: শিলংরে মোনালিসা লিঙ্গ, শিলংরে মোনালিসা লিঙ্গ, তোমার হাতর গীতার খনিল হিলিবিলি মিউজিক বজায় যোয়া,
1: হিলিবিলি মিউজিক বজায় যোয়া, হিলিবিলি মিউজিক বজায় যোয়া,
0: ও শিলংরে মোনালিসা লিঙ্গ, শিলংরে মোনালিসা লিঙ্গ, তোমার হাতর গীতার খনিল
1: হিলিবিলি মিউজিক বজায় যোয়া, হিলিবিলি মিউজিক বজায় যোয়া, হিলিবিলি মিউজিক বজায় যোয়া,
0: মোনালিসা মোনালিসা মোনালিসা, তোমার খুঁজিলে কোন লিওনার্দো কেনেকে হলা তুমি ইমান ধুনিয়া, কেনেকে হলা তুমি।

0: কথাও হুঙ্কারে ভৈলন্ত গুরু
1: হরে রে বাবা মা
0: পুণ্য অন্ত রাগ বিখু নাযাই উড়ি শিভাই ভৈলা আগর আগর
1: তালু হৈলা গুরু
0: আরাঘম মালিতা ক শুনই কৌতু হলে ঐক্ষই পুণ্যক
1: পায়
0: পুণ্য মানে বাড়ে পাপ মানে হয় ক্ষয়

0: বহুতো সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব। গতিকে কি কি সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব, কি কি কৰিলে আমি ৰক্ষা পাব পাৰিম, নিৰাপত্তা পাম, বা আমাৰ লগতে জীৱ জন্তু পক্ষীকুলেও কি ধৰণে নিৰাপত্তা পাব, সেই বিষয়েও আলোচনা কৰিব লাগিব।
1: সেইখিনি আচলতে বানপানী অহাৰ আগতে আমি সাৱধান হ'ব লাগিব যে এই বানপানীৰ সময়ত কেনেধৰণৰ কি হ'ব পাৰে, কি কি সমস্যা হ'ব পাৰে, সেইখিনিৰ পৰা আমি কেনেকৈ পৰিত্ৰাণ পাব পাৰোঁ, সেইখিনিৰ বিষয়ে কিন্তু আগতীয়াকৈ সাৱধানতা ল'ব লাগিব, নে কি কোৱা বদাই?
2: এহে লাগিব লাগিব, তুমি হে আমাৰ হৈ শুৱনি কথালৈহে চাই পঠোৱাচোন। টোপোলা এটা দেখা পাবা, হে কাপোৰৰহে ডাঙৰ টোপোলা, তাৰ কাষতে তোমাৰ এটা সৰু কাপোৰৰ টোপোলা, সেই দুইটা টোপোলাত কি আছে তুমি কোৱাচোন বাৰু মাষ্টৰ।
1: অঁ মইতো নাজানিম, তুমিয়ে কোৱাচোন বাৰু।
2: সোনবাহিও তোমাৰ দুমাহ তিনিমান আছিল, তথাপি ভদায়ে অকলে তোমাৰ সেই ডাঙৰ টোপোলাটোত তোমাৰ চিৰা কেইটামান, মুড়ি কেইটামান, গুড় অলপ, এই ধৰণৰ সেই শুকান খাদ্য কিছুমান থৈছোঁ, লগতে তোমাৰ সেই টৰ্চ লাইট, আকৌ সেই ফাৰ্ষ্ট এইডৰ সেই প্ৰাথমিক চিকিৎসাৰ সেই বিভিন্ন ব্যৱস্থা, কেঁচি এখন, টৰ্চ লাইট দুটা, ৰেডিঅ' তোমাৰ বান্ধি থৈছোঁ, লগতে তোমাৰ সেই সৰু টোপোলাটোত মোৰ সেই মাটি বাৰী কাগজ, আধাৰ কাৰ্ড, পান কাৰ্ড, ভোটৰ কাৰ্ড, সেই গোটেইবোৰ সেই টোপোলা বান্ধি থৈছোঁ।
1: ভালে কৰিছা, বুজিছা,
2: সেই বানপানীৰ আগতীয়া ব্যৱস্থাপনা এইটো এটা।
1: হয় দিয়া, এইখিনি বিষয়ে কিন্তু তুমি বৰ ভালদৰে এটা ব্যৱস্থা কৰিছা।
2: আৰু হে গৰু মহৰ কাৰণে মই পিছফালে হে ওখ ঢিপ এটা বনাই থৈছো নহয়, হে বানপানী বেছি হলে হে মই গৰু মহাল তাতেই বান্ধো।
1: ঠিকে কৰিছা, বুজিছা, এই বানপানীৰ আগত বা বানপানীৰ সময়ত আমাৰ প্ৰথম সাৱধানতা ল'বলগীয়া কথাটো হৈছে বানপানীৰ সময়ত শুকান ঠাইত যাতে আমি আশ্ৰয় ল'ব পাৰোঁ, আমাৰ লগতে পশুধনো যাতে শুকান ঠাইত বা ওখ ঠাইত আশ্ৰয় ল'ব পৰাকৈ আগতীয়াকৈ ব্যৱস্থা কৰি থ'ব লাগে, যিদৰে তুমি ব্যৱস্থা কৰি থৈছা। তাৰোপৰি সেই সহজে বেয়া নোহোৱা খাদ্যৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা, অৰ্থাৎ তুমি এই যে শুকান
2: চিৰা মুড়ি গুড় তোমাৰ
1: সেইবিলাক তুমি ৰাখি থৈছা ধুনীয়াকৈ।
2: সেই মই যিখিনি ৰাখিছোঁ, এই সোনপাহি মই আৰু হে তুমি তোমাৰ পৰিয়ালটোলৈ আমি এসপ্তাহমান খাই শেষ কৰিব নোৱাৰিম মাষ্টৰ।
1: আৰু এই বানপানীৰ সময়ত পানী দূষিত হয়, আমি অলপ আগতে ক'লোৱেই, এই তাৰ কাৰণে বিশুদ্ধ পানী, বিশেষকৈ উতলাই খোৱা পানী ব্যৱহাৰ কৰিব লাগে। আৰু পানী বিশুদ্ধিকৰণ টেবলেট কিছুমান থাকে,
0: এই তোমাৰ ক্লৰিন টেবলেট থাকে নহয় মাষ্টৰ কাইটি,
1: সেইখিনি আগতীয়াকৈ আনি আমি সেইখিনি মজুত কৰি ৰাখিব লাগে, যাতে বানপানীৰ সময়ত যদি আমি পানী দূষিত হয় তেতিয়াহ'লে এনেধৰণৰ ক্লৰিনযুক্ত টেবলেট হওক বা আমাৰ এই বিশুদ্ধিকৰণ টেবলেট ব্যৱহাৰ কৰি পানীখিনি আমি বিশুদ্ধ কৰি ল'ব পাৰোঁ।
2: অৱশ্যে এই ক্ষেত্ৰত আমি হে চৰকাৰ বা প্ৰশাসনে হে বানপানী হোৱা অঞ্চলত কিন্তু সেই খোৱা পানী বিশুদ্ধকৰণৰ সেই ব্যৱস্থাপনা সেই লগে লগে লয় হে মাষ্টৰ, এই খোৱা সামগ্ৰীৰ হৈ যা যোগাৰ দিয়ে, লগতে সেই উদ্ধাৰ অভিযানো সেই ক্ষিপ্ৰতাৰে চলাই নহয় মাষ্টৰ, এই প্ৰয়োজন সাপেক্ষে হে তোমাৰ মিলিটেৰী বাহিনীৰ তোমাৰ সেই হেলিকপ্টাৰো ব্যৱহাৰ কৰে নহয় মাষ্টৰ।
1: এই বানপানীৰ সময়ত বিভিন্ন ধৰণৰ সাহায্য শিবিৰলৈ যাতে আমাৰ ব্যক্তিসকলক বা মানুহক যদি উদ্ধাৰ কৰি অনাৰ যিটো ব্যৱস্থা, সেইখিনি ব্যৱস্থা চৰকাৰে লয়। এই যে তুমি অলপ আগতে কলা যে বানপানী হোৱাৰ আগতে আমি কিছুমান ব্যৱস্থা ল'ব লাগে, তাৰ ভিতৰত তুমি কোৱাৰ নিচিনাকৈ অন্যতম এটা ব্যৱস্থা হৈছে আমাৰ যিখিনি প্ৰয়োজনীয় নথি পত্ৰ সেইখিনি শুকান পলিথিনত বান্ধি লৈ ওখ ঠাইত থোৱাৰ ব্যৱস্থা যিদৰে তুমি কৰিছা।
2: আৰু হে মাষ্টৰ, এই বানপানী হোৱাৰ সময়ত আমি হে সাৱধানতা ল'ব লাগে, লগতে পাৰিলে কলগছ কেইডালমান হে চাই থ'ব লাগে, যাতে হে বানপানী অহাৰ মুহূৰ্তত সেই কলগছ কাটি তোমাৰ সেই ভূৰ বনাই থ'ব লাগে হে মাষ্টৰ, যাতে সেইডালকে আমি নাও হিচাপে ব্যৱহাৰ কৰি আমি সেই নিৰাপদ স্থানলৈ গতি কৰিব পাৰোঁ।
1: সেইকাৰণে প্ৰত্যেক এনেধৰণৰ বান অধ্যুষিত অঞ্চলসমূহৰ মানুহে নিজৰ পৰিয়ালটো যাতে সযত্নে ওখ ঠাইলৈ যাব পাৰে, শুকান ঠাইলৈ যাব পাৰে পানীৰ মাজেদি, তাৰ কাৰণে এনেধৰণৰ ভূৰৰ ব্যৱস্থা কৰি ৰাখিব লাগে। আৰু এটা কাম কৰিব লাগে, এইখিনি সময়ত এই ঘৰচীয়া জীৱ জন্তুবোৰ যাতে ওখ শুকান ঠাইত থাকিব পাৰে তাৰ ব্যৱস্থা কৰাৰ লগতে জীৱ জন্তুবোৰক মুকলি কৰি ৰাখিব লাগে, অৰ্থাৎ বান্ধি ৰাখিব নালাগে।
2: তুমি হে ঠিকে কৈছা, বিপদ আপদ হলে যাতে সিহঁতে নিজেও নিজৰহে যতন ল'ব লাগে, তুমি হে ৰছীডালে বান্ধি থলেতো হে সিহঁতে সাঁতুৰি নাদুৰি হে পাৰো হ'ব নোৱাৰিম,
1: সেইকাৰণে ৰছী নাবান্ধি মুকলিকৈ ৰখাৰ ব্যৱস্থা কৰিব লাগে।
2: আৰু পাৰিলে হে গৰু মহৰ বা হে ছাগলীৰ খাদ্যও অকণমান সেই ওখ স্থানত থ'ব লাগে, খেৰেই হওক বা তোমাৰ সেই কঁঠালৰ পাতে বাঁহ পাতেই হওক বা সেই আহত গছৰ পাতেই হওক, সেই ধৰণৰ তোমাৰ সেই পশুধনৰ খাদ্যও কিন্তু যোগাৰ কৰি ৰখা ভাল,
1: এনেধৰণৰ সেই খাদ্য পশুধনৰ বাবে যিখিনি খাদ্যৰ প্ৰয়োজন সেইখিনি আগতীয়াকৈ যতনাই ওখ ঠাইত থোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগে। কাৰণ আমি জানো যে আমাৰ গ্ৰাম্য অঞ্চলত জীৱ জন্তু পশুধনৰ সংখ্যা বেছি, কাৰণ এই পশুধনৰ ওপৰত আলম কৰিয়েই আমাৰ একোটা পৰিয়াল চলি থাকে গাঁও অঞ্চলত, সেইকাৰণে এই পশুধন যাতে আমাৰ ভালকৈ থাকে, পশুধনৰ যাতে ক্ষতি নহয় সেইকাৰণে কারণে এনে ধরনের ব্যবস্থা সমূহ আগতকে লোব লাগে। বহুতর কি হয় এই নিজের পরিয়ালটো আমার রক্ষা করার স্বার্থত আমি সেই পশুধনের প্রতি গুরুত্ব নিদিও, পিছত দেখা যায় সেই পশুধনের ক্ষতি হয়েছে বা হানি হয়েছে, এনে ধরনের যাতে ব্যবস্থা নহয় সেই কারণে পশুধনের ব্যবস্থা আগতকে লোব লাগে। তারোপরি ঘরের খাদ্য বস্তু তথা আসবাব পত্র আদি ঘরুয়া সামগ্রী যিখিনি থাকে সেইখিনি যথাসম্ভব এই পানীত নিতিতাকৈ নিরাপদে রখার ব্যবস্থা করব লাগে, কারণ যিখিনি আমার আসবাব থাকে সেইখিনি যদি পানির ভিতর থাকে বা পানীত থাকে তেতিয়ালে সেইখিনি নষ্ট হব পারে।
2: বিশেষকৈ ইলেকট্রনিক সামগ্রী বা ইলেকট্রিসিটি, বিশেষকৈ তোমার ব্যাটারি বা ইনভার্টার, সেইটো যদি পানি সোমায় তেতিয়াহলে ডাঙর অঘটন হব পারে। গতিকে ইনভার্টারে হোক বা এনে ধরনের সামগ্রী আমি পানির পরা কিছু উচ্চ স্থানত রখার ব্যবস্থাপনা আগতীয়াকৈ লব লাগে।
1: আর একটা কথা এইখিনি সময় আমি জানিব লাগে, সেইটো হৈছে আমি উড়া বাতরির আশ্রয় লব নালাগে বা প্রশ্রয় দিব নালাগে। বহু ক্ষেত্রে দেখা যায় কিছু উড়া বাতরি সেইখিনি সময় শুনা যায় যে পানি ঢল আহিছে রাতিটোর ভিতরতে পানি এতিয়া আমার গোটেই গাঁওখন উটুয়াই লৈ যাব, এনে ধরনের কিছু বাতরি বা উড়া বাতরি আমি প্রশ্রয় দিব নালাগে। বিশেষকৈ আমার নির্ভরযোগ্য বাতরি দিয়া আমার অনাতার বা রেডিওটোর ব্যবস্থা কিন্তু ঘরত সদায় রাখিব লাগে, কারণ আমি জানো যে বিদ্যুতের ব্যবস্থা নালাগে রেডিওটো শুনিবর বাবে, মাত্র ব্যাটারি কেটা হলে আমি রেডিওটো যতে ততে শুনিব পারো, কিন্তু টিভি আদি সাবলে হলে বা তারপর আমি নিউজ বা খবর লব লগা হলে আমি কি করিব লাগিব, কারেন্টের ব্যবস্থা থাকিব লাগিব, কিন্তু দেখা যায় যে বানপানীর সময়ত কারেন্ট নাথাকে বা খুঁটা আদি বিলাক সেবিলাক পড়ি যায়, যার কারণে সেই বিদ্যুৎ যিখিনি আমার যোগান সেইখিনি ব্যাহত হয়, কিন্তু রেডিওটোত আমি ব্যাটারিটো ভরাই আমি তার যোগেরে নির্ভরযোগ্য বাতরি আমি লাভ করিব পারি।
0: ঠিকই কইছা মাস্টার কাইটি। আর এই বানপানীর সময় তোমার এই ইলেকট্রিসিটি থাকা বস্তুবোৰ হাতেরে চুবও নালাগে, কারণ কেউ কিবা কারণত যদি তোমার পানির সংস্পর্শলে আহিলে সেয়াতো মানুষের কারণে ভয়াবহ হব পারে।
1: এইখিনি হৈছে তোর এই বানপানী হওয়ার আগে আগে বা বানপানীর সময় লবলগিয়া সাবধানতা।
0: আর একটা কথা মাস্টার কাইটি, এই শিশুসকলক বিশেষকৈ বানপানীর পৰা আঁতৰত ৰাখিব লাগে।
1: এইটো এটা বৰ ভাল কথা কলি। এই বানপানীর পৰা শিশুসকলক রক্ষা করার কারণে আগতীয়াকে সিহঁতক আমার নিরাপদ স্থানলৈ পঠিওৱাৰ ব্যবস্থা করব লাগে, কিন্তু দেখা যায় যে এই বানপানীর সময়ত আমার উঠি অহা প্রজন্মর লৰা ছোৱালীবিলাকে কি হয় এই মাছ মরার বাবে হোক বা গা ধোয়ার কারণে হোক সিহঁতে নদীত গৈ এনে ধরনের কিছু কর্ম করে যার দ্বারা নিজের জীবনটো তেওঁলোকে হেরুৱাব লগা হয়।
0: আর আজিকালি এনেকুৱা খবৰ প্রায় শুনিবলৈ পোৱা গৈছে মাষ্টৰ কাইটি, এই তোমার বানপানীর সময়ত রাস্তাত গাড়ি চলাই অহা অবস্থাতে হোক বা বাইক চলাই অহা অবস্থাতে হোক এই বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে মানুষের জীবন হানিও হয়েছে।
1: এইটো এটা বড় ভাল কথা কইছ। এই বানপানীর সময়ত আমার শহরের বা গাঁর রাস্তা পথ বা আন ঠাই সমূহ সকলোখিনি একে জলরাশিরে একাকার হয়ে
0: পড়ে। এই কোনখিনি তোমার দ কোনখিনি বাম ধরবই
1: ধরব নি, আর রাস্তায় গৈ থকা অবস্থা কেতিয়াবা সেই দ খাওয়াই থাকিব পারে, আমি নজনাকে সেই খাওয়াইত আমি যদি ভরি দিও বা সাইকেলখন গৈ থকা অবস্থা যদি তাত সোমাই যায় তেতিয়া হলে সাংঘাতিক এটা বিপদ হব পারে।
2: তুমি একেবারে সঁচা কথা কৈছা হে মাষ্টৰ, সেই কারণে বারিষা কালত হয় ছাতি লাঠি তিয়নি নেৰিবি ঐ নেৰিবি, এনে ধরনের কথা এটা জানো আমার ডাকর বচন বা আত্মবাক্য হিসাবে চলি থকা না।
1: আর এই ডাকর বচন ফাঁকি মই সদায় মনত রাখি যেনেদরে হে দেখি চাই মোৰ হে সাইকেলখনৰ লগতে এই ছাতি লাঠি আৰু তোমার তিয়নিখনৰ এতিয়া প্রয়োজন নাই বাৰু, তথাপি এই দুটা ব্যবস্থা মই সদায় রাখো, আর লগতে টর্চটো এ দেখিছা টর্চটো মোৰ লগত আছে, কারণ আমি বানপানী কোনখিনি দ বাম নজনার কারণে বিভিন্ন ধরনের অসুবিধা হব পাৰে বা বিপদ হব পাৰে, কিন্তু লাঠিডাল যদি হাতত থাকে তেতিয়াহলে আগতীয়াকে কোনখিনি দ কোনখিনি বাম আমি চাই লৈ পেলাই আমি খোঁজ দিব পাৰো।
0: ঠিক কৈছা।
2: এই নহয় শুনপাহি, মাষ্টৰে যে কলে অতিহে দরকারী বস্তু হে টর্চ, হে টর্চ লাইটটোৰ হে অসমীয়া নামটো কৈ তো কৈ দেচোন বাৰু।
0: ও এ টর্চ লাইটৰ অসমীয়াত কি কয় এ পাহৰিলো নহয়, আমি হে আগৰে প্ৰায় টর্চ লাইট টর্চ লাইট কৈহে থাকো, এইটো আপুনি কৈ দিলে অবশ্যই মই জানিব পাৰিম।
2: মাষ্টৰে জানে নে নাজানে হে চাই লওঁ একা।
1: ও এইটো নাজানিলো এটা দুখ ধৰিব দিয়াচোন, হ্যাঁ জানি লোৱাটো ভাল, আৰু শিক্ষক হিচাপে আমি আগতীয়াকৈ জানিবলৈ চেষ্টা কৰো এই টর্চক এই অসমীয়াত আমি চুঙা চাকি বুলি কওঁ।
2: মাষ্টৰৰ কিন্তুকে যথেষ্ট জ্ঞান আছে দে অসমীয়া।
1: এই জ্ঞান বুলিবলৈ কওঁতে আমি যিখিনি জ্ঞান লাভ কৰিছো সেইখিনি একেবাৰে সাধাৰণ জ্ঞান বা সেইখিনি সহজ জ্ঞান, হা সকলোখিনি জ্ঞান আয়ত্ত কৰা সম্ভৱো নহয় মানুহ হিচাপে। যেতিয়ালৈকে আমি জীয়াই থাকিম বা মৃত্যু নহয় তেতিয়ালৈকে আমিতো জ্ঞান লাভ কৰিয়ে থাকো।
2: তথাপি তুমি টৰ্চ লাইটৰ অসমীয়া চুঙা চাকি বুলি ফটক কৰি কৈ দিয়াহে মাষ্টৰ।
1: আমি যদি এনেধৰণৰ

আমেরিকার রহস্য ঔপন্যাসিক আর্ল স্ট্যানলি গার্ডেনারের জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দর 17 জুলাইত। আজির দিনটিতে 1920 খ্রিস্টাব্দত জন্মলাভ করেছিল পদার্থবিজ্ঞানী লেজারের উদ্ভাবক গর্ডন গোল্ডে। হিন্দী বোলছবি জগতের এজন বিখ্যাত গল্প লেখক আর চিত্রনাট্যকার শচীন ভৌমিকর জন্ম হয়েছিল 1930 চনের 17 জুলাইত। তেওঁৰ মৃত্যু হয়েছিল 2011 চনের 12 এপ্রিলত।

শ্রোতা হল, আজির খেল জগৎ অনুষ্ঠান আমি চলি থাকা ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সম্পর্ক এটি টেলিফোনিক সাক্ষাৎকার আগবাইছো। অংশগ্রহণ করেছে রাষ্ট্রীয় পর্যায়ের ফুটবল কোচ তথা এনএফ রেলওয়ে দলের ফুটবল প্রশিক্ষক এল কমলাকান্ত সিং।

হাইরে হত্তন শিকা মাতি লত্তন শিকা গেলু তরে হাল মাসে গুজারে হাল মাসে গুজারে হাল মাসে গুজারে হাল মাসে গুজারে গুজারে গুজারে গুজারে গুজারে গুজারে গুজারে।